সক্তম হে মহারাজ হামি দুইলে পাতা কষিলাউছৌ লড়ু পর্ছ ভনে লড়িকন পনি তেসলাই লিয়াউছ ধন্দা কেই ন